0: National View Program.
1: Good morning and welcome to Fact Chat. I'm Philip Wong.
2: And I'm Mike Rouse.
1: On today's program, we'll first hear from a lawmaker on how the establishment of the International Organization for Mediation will consolidate Hong Kong's position as an international legal and dispute resolution services center and align itself with the SAR's first five-year plan.
2: Then we'll chat with a local think tank on their latest research on reducing carbon across large-scale arts and culture, sports and MICE events.
1: After the break, we'll look back at Leap East 2026 that was held in the SAR last week. The three-day event brought together 450 exhibitors and over 35,000 visitors from 30 countries and regions.
2: And to wrap up the show, we'll learn all about the Hong Kong Palace Museum's series of events this summer, featuring an exciting array of learning offerings.
1: As always, we love to hear your thoughts. You can call us at 233-88-266, WhatsApp 6899-8518, email backchat at rthk.hk, or comment on our Facebook page, Backchat on RTHK Radio 3. Now, legal sector lawmaker Nick Chan says the establishment of the International Organization for Mediation, or IOMED, will consolidate Hong Kong's position as an international legal and dispute resolution services center. He said the move also aligns with the objectives of the SAR's first five-year plan. Chan spoke with Janice Lowe and said the city's pool of cross-discipline talent makes it an ideal place to mediate disputes.
3: Friends in my constituency are really happy about receiving this five-year plan consultation. It's, you know, a pitch at the right level. It's broad, it's deep. At the same time, it's not too minutiae. Sometimes, you know, with a five-year plan, it is, of course, different from the annual plan, the policy address. So this gives us a good, clear direction and allow us to connect with the national five-year plan and give us good direction, good policy support and goals. There are six chapters, six parts. A lot of lawyers have gone through it with me, and they say they're happy that the initial thoughts have been included. Some, you know, would say, oh, how come it doesn't include this, this, and that? But, of course, this being a five-year plan, if they're asking for something that could be done in a few months, this wouldn't, you know, a feature in a five-year plan. So really excited we could tap into the growth of the nation, be it in, you know, emerging industries or new industries, AI, big data, you know, scientific developments, space aviation. There are a lot of things to, you know, we can look forward to. And, of course, the legal sector also wish to contribute in terms of making Hong Kong a more international, competitive city and having efficient dispute resolution system, be it in court, mediation, arbitration, adjudication, and so on.
4: So one of the focus of the government's first five-year plan is to consolidate its status as an international legal and dispute resolution services center. So what do you make of Hong Kong's progress in recent years?
3: Well, under one country, two systems, Hong Kong is unique in many ways. And one of the advantages is having the only common law jurisdiction in a country with 1.4 billion people, a country that is the major trading partner with over 150 countries around the world. And Hong Kong is the only place in a country with 1.4 billion people where we here have a common law jurisdiction. We are traditionally, historically, and going forward, continue to be connected with all the trading commercial cities in the world and where common law applies. I would also like to highlight that there's been recent announcement of the world community recognizing Hong Kong's strength in this area by setting up the International Organization for Mediation in Hong Kong. 43 countries have signed on, 14 have now ratified. So that's a great success. And in terms of arbitration, we are Asia's leading seat for arbitration. And at the same time, in terms of mediation, can I also say, I understand from a lot of statistics, 80% of cases that went to mediation, that goes to mediation in Hong Kong, are successful. Now, the courts have made a lot of progress in terms of course, it's always fiercely independent and impartial. The court is establishing the International Commercial Court. It's supported by friends from around the world. And this International Commercial Court is really going to showcase Hong Kong's strength, our deep bench of expertise, and we can bring together world-leading scholars, judges, and legal practitioners around the world to help solve and prevent disputes from happening.
4: So you mentioned a bit on the International Organization for Mediation, IOMED, because it's headquartered in Hong Kong.
0: এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এই সময় তিনি বলেন, বর্তমান সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বন্যা দুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যে কোনো প্রয়োজনে সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। বন্যা কবলিত দেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাওয়াত হোসেন গতকাল সচিবালয়ে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোর কোথাও যেন কোনো রোগী চিকিৎসা বঞ্চিত না হন, সেজন্য পর্যাপ্ত ঔষধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। এদিকে রাজধানী সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানিয়েছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার বিষয়ে মায়েদের সচেতন করতে বিশেষ প্রচারাভিযান কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সোমবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক আয়োজিত সাস্টেইনিং প্লে লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটেরিয়ান কনটেক্সট উদ্যোগের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন বলেন, সরকার জেলা ও উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে। এছাড়াও চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথোলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
6: up to the Upojela hospital. You'll be happy to hear that from my speech in the last week under the instruction of our Honorable Prime Minister Janab Tariq Rahman. We are going to extend the kidney dialysis system. 50 bed in the district medical college hospital dialysis, 10 dialysis beds in the district hospital and 10 dialysis beds in the Upojela level hospital to give the dialysis service to the people of our country. We are going to establish the pathology laboratories in each and every Upojela hospital by this year and we are going to import the equipment this month.
5: স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মের হার বাড়ছে। মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই লক্ষ্যে সরকার প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার মিডওয়াইফ এবং পরিচর্যাকারী নিয়োগ দেবে।
6: We are taking the measures. Our midwives, our caregivers with a box of screening machine help, they will visit every home and we are going to start a tremendous family planning program from the end last of this next month.
5: জনসংখ্যার বৃদ্ধির হার উদ্বেগজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী শাকাওয়াত হোসেন বলেন, এই হারকে একটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার দেশব্যাপী জোরদার জন্ম নিয়ন্ত্রণ অভিযান শুরু করবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। নৌ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পের কনসেশন চুক্তি বাতিল বা পুনঃআলোচনার কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, 2030 সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত 30% ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। রাজধানী ঢাকার 416 বছর পূর্তি এবং ঐতিহাসিক 1 আগস্ট ঢাকা দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-র উদ্যোগে আগামী 31 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী হৃদয় ঢাকা শীর্ষক বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল রাজধানী নগর ভবনে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 1 আগস্ট লালবাগ কেল্লায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। গত কয়েকদিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির কাপ্তাই লেকের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে 200 মেগাওয়াটে দাঁড়িয়েছে। গতকাল কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, কেন্দ্রের 5টি ইউনিট থেকে গতকাল সকাল 9টা পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে 206 মেগাওয়াট, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক জানাতে গুলশানে কাতার দূতাবাসে গিয়ে রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কাতারের বর্তমান আমির, রাজপরিবার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও সমবেদনা জানাতে দোহা সফর করবেন।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানি বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ পুনর্বহাল করা হয়েছে। সংঘাতপূর্ণ দেশ দুটির মধ্যে সম্প্রতি হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে আসা সকল পণ্যের উপর যুক্তরাষ্ট্র 20% হারে শুল্ক আরোপ করবে। ডোনাল্ড ট্রাম্প জানান, এর ফলে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথে ইরানি জাহাজ বা দেশটির গ্রাহকদের প্রবেশ বা ফিরতি যাত্রা বন্ধ হবে, কিন্তু অন্য সকল দেশ প্রণালীটি উন্মুক্তভাবে ব্যবহার করতে পারবে। পরে ইরানের বিরুদ্ধে তৃতীয় রাতের মতো ধারাবাহিক হামলার কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভার একটি মহাসড়কে বরযাত্রীবাহী একটি পিকআপের সঙ্গে দুটি ট্রাকের সংঘর্ষে অন্তত 13 জন নিহত হয়েছে। দেশটির ইন্দ্রমায় অঞ্চলের কুলন গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এ সময় বরযাত্রীরা পেরিয়ান গ্রামের কাছ থেকে ফিরছিলেন। স্থানীয় ট্রাফিক পুলিশ জানায়, খোলা ট্রাকটি ধীর গতিতে চলছিল ও একটি সড়ক দ্বীপের নিকট ইউটার্ন নেওয়ার সময় একই দিক থেকে আসা অপর একটি ট্রাক এটিতে সজোরে ধাক্কা দেয়। পুলিশ জানায়, এর ফলে পিকআপটি উল্টে পড়ে যায়। এ সময় আরও একটি ট্রাকের সঙ্গে এটি ধাক্কা লাগে। এই সংঘর্ষের ফলে পিকআপটিতে থাকা বহু যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। গত মাসের 24 তারিখে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে 4490-এ পৌঁছেছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট জর্জ রড্রিক্স গত রবিবার তার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রাণহানির এই সংখ্যা প্রকাশ করেন। সরকারি হিসেবে আহতের সংখ্যা 16740-এ অপরিবর্তিত রয়েছে। পাশাপাশি 6462 জনকে উদ্ধার করা হয়। এই প্রাকৃতিক দুর্যোগে গৃহহীনের সংখ্যা 17907-এ দাঁড়িয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় রাত একটায় ম্যাচটি শুরু হবে। আগামীকাল রাত একটায় আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইংল্যান্ডের মোকাবেলা করবে। সেমিফাইনালে বিজয়ী দল দুটি আগামী রবিবার রাতে নিউ ইয়র্কে এবছরের বিশ্বকাপ ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে। হকি। ওমানের মাস্কাটে গতরাতে জুনিয়র AHF কাপ নারী হকিতে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে 1-0 গোলে পরাজিত করেছে। আজ একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8টায় দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তান চীনা হংকংয়ের এবং রাত 10টায় কাজাখস্তান পাকিস্তানের মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 49 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ সুন্দর দেশ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণ পাশে থাকলে কোনো বাধাই দেশ পুনর্গঠনের প্রচেষ্টা ব্যাহত করতে পারবে না।

পৃথিবীকে সময়কে ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায় লেটস গো দ্য রিদম অফ জার্নি।